Live vanuit de Hoofdstad. उजाला रेडियो देश भर में तू जाने है तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में हाँ हर गांव में हर एक कोना में ओतो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस वन हेल नीलम तू जाने है तो ढिंढोरा बजा दीजिए Is jouw business toe aan de volgende stap? Van groeien naar groter groeien. Dan is dit jouw moment. Ujala Radio. Mail naar info@ujala.nl. Ga jij binnenkort trouwen? Door wie waar honen wel het? Door Shadi honen wel het? Door DJ A. Vermaes op Ujala Radio. Andra Vermaes. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus... Ga jij binnenkort trouwen? Door wie waar honen wel het? Door Shadi honen wel het? Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.

0: आदमिया आएगी भीतर चाहे आएगा, हम बोली तो स्लीपर पहन के आएगा। कोर्टब्रुक कोर्टब्रुक का तनी छोटा दिखाएगा, मैं वेल क्लियर मुझे चाहिए फेल फेल क्लियर एम ढेर फेल क्लियर हम दिखाए ला ब्रुकवा में हम पाते ही कि नहीं है जो कोट माओ शर्ट पहन के हम तुम के हम बताए ला बिस्क्राइब कर ला कि कैसे आदमियाँ भीतर आ लेगा और टोपी पहन के आ लगेगा और राइए टोपी नया ई वेरो में टोपी वेल चाहेंगे। अच्छा For all for the men who did cows and barna hai muri uri me dan happy dat wel nodig niet dat door muria jar jayega Anand is nu even de microfoon aan het goed zetten
1: maar topia beschermt karega thora se toch
0: ja toch dat hoort
1: thora se chahega ya
0: sabko ek chahega kuch na kuch muria pe dhal ke of ki to paraplu of zo
1: maar kijk ik heb verschillende soorten topies toch hè e topia de katoen wali wat dunne
0: ai dus
1: dunne wali
0: lucht,
1: aur winter mein dusra topi kaam ba
0: kahane chij
1: wat ho
0: kahe ke
1: dusra topi na to aur mota hai to
0: oh dan houdt hij een beetje dan wordt hij een beetje te warm hè
1: Wol, nylon, dus dan heb je een andere topie.
0: Ja, ja.
1: Or iwali de katoen wali, ketna mooi.
0: Ja, dus eigenlijk... Goedemiddag. Rakam ke topie, zodat je hoofd koel wordt gehouden.
1: Rakam topie. Jaisa seizoen hai, is een topie chahi rahe ke.
0: Winter mein mudiya chahi garmaave ke, aur somer mein chahi ya thanda kare ke.
1: हाँ कोई कोई आदमी पार्टनर्स भी ऐसे विसल करेगा विंटर में दूसर दूसर टीप और उस उम्र में दूसर टीप हो सके यार कलियां हम नौता पे रह ली तो
0: तू नौता करे बीच हफ्ता में नौता करे तू नौता
1: अरे यार होवे कभी कभी तो हमें एक जने बोलीस अरे हमार जामुन
0: मा तू जामुन
1: हम भूल गली रे तो हम भूल गली रे चीज वादी है तो ई वासिक फरक है
0: हमार जामुन
1: तो फिर हम में जब बोलिस जामुन तो हम सोची वक्ती दिन दूध मानी थिंक है दस वेर क्लिक देख ले तो आदमी ऑन थाउ करेगा इतना एक्सक्लूसिव हम बात ही लॉज इतना मीठा
0: या जामुन इज इन द दैट एक्सक्लूसिव
1: हाँ, हम लोग के वास में मिठाई है देख ले तो
0: वही तो है
1: करवा ना चाहिए तो बतियाई के ना, ना, तू ना, थोड़ा करवा बतियाएगा सोम्स थोड़ा
0: कैसे, हम कैसे करवा बतियाला
1: अरे थोड़ा हंस उसके बोलिए कुछ यार वही बतिया मैं थोड़ा हंस से बोल हंस के बोलिए
0: जैसे कि हम तो के चाहिला
1: हाँ मैं मोई से बोलिए वही बतिया जैसे बोलिए एह तू बड़ा स्लैक खाइक बनाई ले बकी अच्छा मुन्ना
0: धीरे से बोली ना
1: कि प्यार से बोलिए
0: प्यार से बोलिए बड़ा स्लैक है खाइकवा
1: बोलिए तो मुन्नी आज के खाइकवा ने उतना मोई तो ना बनाई ले हमार मुन्नी
0: मुन्नी जाने का बोली
1: तो गुस्सा आई तो हम दत मोई से बोल लेने
0: ना यार हमने नहीं तू प्यार से बोलिए कि एक वेनी कौन रकम से तू बोलिए मैं जब मुन्नी के चीजवा ना मोई लगी तो बोली सुन ना ध्यान से तू पकड़िए
1: बकाई कतमार तो के खाई कोई तक खा ना खाई कोई तक तू तो देख का कर सके
0: गर्मिया में हम तो खाती यहाँ खाई पका ला और तो के एक ऊपर से काबले कमेंटार है
1: कमेंटार
0: खानी कमेंटार या
1: आई दत वोच खबराई को तो के कमेंटार है
0: तो खानी कमेंटार है खानी कमेंटार है गया या मैं
1: कमेंटार का नोक पॉजिटिव साइन
0: या तुलक
1: हम लोग बदल के कमेंटार से फन नहीं खतीफ
0: या
1: तू हरदम नहीं खतीफ रहेगा लोई
0: अरे हम हरदम
1: कहे के
0: हम कैसे नेगेटिव हो सके ला नहीं मान नहीं एक नहीं नहीं एक बन नहीं ना पॉजिटिव आल्टेड पॉजिटिव आल्टेड चाहे दुखर है चाहे सुखर है आल्टेड पॉजिटिव
1: आल्टेड ना सुन अफलोपा वीक के हम लोग के एगो समस्या रहा है
0: ओ समस्या कौन समस्या रहा
1: एगो समस्या एगो एगो एगो प्रॉब्लम बा हम लोग के सुनने वालों
0: ओ
1: अफलोप एक हफ्ता से हम लोग प्रॉब्लम के बारे में
0: सोचिला विचार
1: हां तो फरहादरी ओ फरहादरी वा के नाम है एलिंग Eling vergadering hebben we horen.
0: Eling vergadering, wauw.
1: En die vergadering heeft als belangrijkste punt, waar vind je tegenwoordig goede eling?
0: Ja.
1: Niet die troep eling, niet die neppe eling die er nu te koop is overal.
0: Ja.
1: Waar vind je de originele lekkere eling?
0: Maar eling...
1: Hamelijk vergadering kwamen ze na uit eiling.
0: Nee, natuurlijk.
1: Dus we hebben hulp nodig van onze luisteraars.
0: We hebben hulp nodig van onze mensen in het hele land. Laat ons weten, kaha miliga lekker mooi eling. John, hamelijk benaak ik gaisikla.
1: Hama authentieke, dus originele wa elingwa. Na i rommel elingwa, John, is het milega.
0: Ja.
1: Dus wij willen de echte eling.
0: De echte
1: eling. Taha miliga.
0: Hoezo dus de echte eling?
1: Hoezo
0: nee,
1: echte nu, eling? Tegenwoordig heb je neppe eling. Ham dan niet kon machri gebruiken, maar iets anders.
0: Kon
1: het is niet die eling. Toen eling na janie banawe, toen na janie eloid.
0: Maar acha ze hamse betaal, eling eigenlijk kon origineel, dus machri heiga eigenlijk.
1: Hamu na lila kon origineel machri ba. Maar joh, namelijk hardam kait eigenlijk wat die Suriname se. Die eling wil ik hebben.
0: Het is toch dus, geen haring of zo, toch? Nee, toch?
1: Nee. Toen bakraak helega, denk je toch? Eentje, je wordt naam mooi legega, looit. Ja, toen suru kan doen, bakraak helega. Kahan eling, kahan haring. Doe je rakam. Ik heb boku bhi heega, maar boku zoek ik niet. Dus zoen je wel?
0: Boking.
1: Toen na je hem loke tip dewe kik boking kahami. Nee, dat zoeken we niet. Hem lo khoor jila eling.
0: Eling.
1: Omdat hem loke ek baris se... एलिंग ना मिलल बा और एक बरिस से हम खोजेला विजय खोजेगा लॉयड खोजेगा हमार भाई बंधु सब कोई खोजेगा एलिंग
0: दुनिया भर खोजेगा एलिंग काबले तुम मैं अंडा तुम मांगे कि सुंदर अंडा मांगे
1: मैग्नियोइड मैं अंडा इज ओ खुद मार इन अलग फल दी एलिंग
0: मैं तू बनाए पे ये एलिंग
1: 20 साल मोई हम जाने ला बनवावे Ik sta erbij en ik geef instructies.
0: Toen kan je instructies zeggen, maar hoe
1: dus
0: maak
1: je eigenlijk? Dus hem betabe kitna tomatia darie. Tomati kamti darie, garbaraie.
0: Ja.
1: Teel kamti darie, garbaraie.
0: Ja.
1: Dus die teel moet je genoeg zetten. Tomati moet je genoeg zetten. En marcha, kaske darie. Dat is de truc van eling.
0: Oké. Dus marcha or dheer tomati.
1: Dheer tomati. Tomatia na bolie. Tomatia me trek ho jaiga. Telwa or elingwa ayo, dat is zo lekker, Lloyd.
0: Ja, ja, ja.
1: Als je de goede eling hebt. Dus
0: ja.
1: Ik hoop dat mensen ons kito batawe kan hamili hem loke. Kito kinko like pahuncha dewe hem loke lege.
0: Lloyd,
1: tor, abe Lloyd ke adres wa hem loke dewe. Lloyd ke huis adres.
0: Maar eling, dus mensen, als jullie weten waar we goede eling kunnen krijgen. Te Hamloke betalen via onze WhatsApp 020-363-0808.
1: Wat zullen je eeuwig dankbaar zijn?
0: Ja, toch? Eeuwige roem. Op Ujala Radio Hamloke toen ik betalen een keer dik. Eerder meer Hamloke betalen. Ik ga Hamloke jagen 15 kilo's. Maar bakker dat niet, Eling?
1: Nee.
0: Oh.
1: Ik ben niet. Ujanega haring, usabchij van Ujanega.
0: Ha.
1: Gerookte vis, of hamna ni kaka, salam, or are isap rommeluan janega. Maar eling jaar, Lloyd.
0: Ja.
1: Gambhir chiche gaba.
0: Gambhir chiche. Ego bricht aanleggen, maar dit gaat niet over...
1: Kaise hamlo kakoi, elingwa?
0: Met jure bhat. Droog rijst.
1: Ego hahi ghat kakoi.
0: Ego hahi.
1: Dat zijn twee losse woordjes. Ha.
0: Twee losse woorden.
1: En als je ze aan elkaar koppelt, dan wordt het ha-hi.
0: Ha-hi, ik heb met een gierig, toch? Of
1: na ha-i.
0: Na
1: Lloyd.
0: Ha-i.
1: Toto ha-i, bolega, or ha-i.
0: Ha-i.
1: Na ha-hi.
0: Ha-hi, oh ha-hi. Dus dubbel ha.
1: Ha-hi.
0: Ha-hi. Toen bara ha-hi baat je.
1: Bara ha-hi admi baai.
0: Bara ha-hi admi.
1: Dus dik de woord wa ha-hi. Dit een mooi woord. Mooi woord.
0: Is er naam woord? Hamlok banele is er naam woord wa ki
1: ha-hi. Boy, hem nai niet.
0: Ki India me bhi bole. Maar tu bara ha-hi admi baai. Bara ha-hi admi baai tu.
1: Na, ham twijfel kari la cha ki हिंदी वर्ड है कि उर्दू वर्ड है कि
0: हाही
1: भोजपुरी वर्ड है कि सरनाम के वर्ड बा
0: या
1: इन फल उजाला के वर्ड वेल बा हाही
0: ओके ठीक है केस एप करीबा आउट बर्लिन ऑफ एन होगते फन 30 मीटर लुस्टर्ट हाई नार ओंस प्रोग्रामा एंड दी मान दी स्ट्रक्स बिनन कम सेगट ही हैव इट न्यू फॉर याल हैव एन बोथशप एन टाइटजे टेरुग होर्ड इक हम ओवरलोपन मेट होंड इक हैव एन हेले मोये होंड अस यू मेट दी होंड गात वांडलन दन हैव यू आंदाग Niet te klagen, kijk naar mijn profiel. Ik kon toch wel maar aan mijn salaris, hè?
1: Kuta hua mooi, dat ja, hem niet kan zeggen, maar kuta hua mooi.
0: Kuta hua bizar, kuta. Echt serieus.
1: Hoe heet die meneer? Hoe heet die meneer?
0: Kees.
1: Kees, je hond is echt mooi.
0: Ja, ja. Nou ja, dus ja, je komt geen. Nee, dus toen betaalde het hoor, een tijdje geleden. Dat je van. Hamet toen adviseerde, ja, Amsterdam Zuid mee. Ik ook kutai kesaadje je, maar kom je.
1: Zeker.
0: Braat ook aandacht, Miliga.
1: Ga met zo'n poedeltje toch? Hoe heette die honden die ik tjot kwam? Met zo'n kleine.
0: Ja.
1: Met zo'n kleine hond moet je gaan.
0: Ja,
1: tjot kwam.
0: Ik
1: die uthaai ketje. Ik zie jou al lopen daar. Dus je moet een half lange korte broek hebben. Ik ga je even de stijl uitleggen van Amsterdam Zuid, toch?
0: Hij betaalt.
1: Toen je je map, ik wil half lange broek op je, half lang, half kort. Hij moet fel zijn van kleur, dus ik wil pasteltint.
0: Ja.
1: Kito Udjer. Udjer hoor je ze hebben. Acha Udjer broek. Ik wil soort op je. Na t-shirt, ik was short.
0: Ik was short. Katoenen.
1: Je moet hem oprollen een beetje. Dat was oprollen. Ik had ook knopen koldie.
0: Arre.
1: Oparwa. Ik was topie maar je mooi wali.
0: Ik was mooi wali topie.
1: Or ik was oeleli, ik was pijp.
0: Oh.
1: Ik was pijp. Hij is een schuindalie, Mohammed.
0: Zogenaam kito te maken op je heen.
1: Or ik was kutaleli, ik was godiame.
0: Godiame, ik was kutaleli.
1: Klaar.
0: Klaar.
1: Daarmee 100% scoren.
0: 100%. Direct, hè? Direct.
1: Direct.
0: Sang.
1: Of je gaat als een man mee of als slaaf. Eén van beide. Maar je gaat mee. Je gaat mee, Lloyd.
0: Maar in ieder geval heeft Kees wel gescoord. Hij scoort er wel mee met zo'n mooie hond.
1: Het zal niet moeilijk zijn. Ik wil kutouwa lezen.
0: Ik wil kutouwa.
1: Ik wil kutouwa kutouwa. Mooi. Ai. Trouwens. AI ko over hamlok batia lehito hardam batiaila nam batia hardam batiaila
0: hardam
1: ha to to ik had weken terug vorige week zei ik toch kies ziekenhuis Almere met John Heiga ik op primeur Heiga om met behulp van AI die foto's röntgenfoto's te bekijken en zo er is weer een wereldprimeur weer in samenwerking met Philips dus Philips is echt goed bezig hoor
0: maar
1: dat betreft
0: maar Philips kan hij Almere met jou iets doen uitproberen
1: omdat Almere Barca shahar hai toch.
0: Oh, acha, ठीके, बड़का शहर है क्या?
1: बड़का शहर है क्या?
0: धीरे-धीरे बड़का और बड़का हो गया.
1: Philips is dus best wel goed bezig. Ja. Dus Philips heeft nog een wereldpremier deze week.
0: Oh ja.
1: Or Uhaiga, Sint Antonius ziekenhuis.
0: Sint Antonius ziekenhuis.
1: Nieuwegein. Ja. Ego ziekenhuis. Ba, ego gespecialiseerd ziekenhuis in hartproblemen. Je kent hart, ba. Een nieuwe geinkeer ziekenhuis, John Bas, Sint Antonius.
0: Ja.
1: Gespecialiseerd ba, daarin.
0: Ja.
1: Waarom heb ik een wereldpremier om hartingreep te doen met behulp van AI?
0: Maar wat doet hij dan?
1: Dus wat gebeurt er? Dat ik leeftijd bij hoge of kooi bij Marie heb, dat door hart John Heiga lek hoi ze kan gaan. Dan krijg je een beetje lekkage.
0: Ja, lekkage, ja.
1: Nou, die lekkage moet je stoppen. Dan kun je een operatie doen.
0: Ja.
1: Een open hartoperatie. Of je gaat via de lies naar binnen.
0: Ja.
1: Meestal gebeurt dat. Dan ga je met de lies naar binnen. Via de lies naar binnen.
0: Ja, ja.
1: En dan ga je het dichtmaken. Lekker zwaar. Dan kom je bij hartzakje terecht. Dichtke banker die je. Maar dat is best wel een moeilijke ingreep. Want Kahuwega.
0: Ja.
1: Je gaat erin naar binnen met een camera ook.
0: Ja.
1: En je moet hem ook dichtmaken.
0: Ha?
1: Maar je hart klopt ook tegelijkertijd. Dus wat gebeurt er? Het beeld verschuift steeds.
0: Ah.
1: Dus dat heel ding is best wel lastig voor die chirurgen.
0: Ja.
1: Want het beeld verschuift continu. Want je hart is toch aan het kloppen.
0: Ja, ja.
1: Tak, tak, tak.
0: Ja, ja, ja.
1: En bij elke tik van je hart verschuift het beeld een beetje. Dus het is best wel moeilijk om het te repareren. Nu hebben ze AI-model eraan gekoppeld.
0: Ha.
1: Gewoon een co-pilot.
0: Ha.
1: Dus het is een extra arts als het ware die je bij krijgt.
0: Ja, die help je gewoon. Dat is een hulpmiddel.
1: Een AI, die is een hulpmiddel.
0: Ja.
1: Dus die chirurgen, doe je chirurgen meestal, je opereert kregen.
0: Ja.
1: Die zijn ook nog bezig, maar ze hebben nu een co-pilot erbij. Ze hebben een extra AI-tool erbij, arts erbij als het ware.
0: Ha.
1: En die gaat het precies vertellen. Van denk, Jaapie, hij focuspunt wel. Hard bewegen, geen probleem. Ik kan je precies vertellen waar je moet zijn. Hoe mooi is dat? Dus dan kun je ook oudere mensen die kwetsbaar zijn. Mensen van 80 jaar, 85 jaar, 90 jaar. Kun je ook nog helpen, Lloyd.
0: Oké.
1: Okay. Lijkt het nou mooi.
0: Ja.
1: Maar, lang leven Philips.
0: Ja, nee, dankzij Philips. Dus ja, nou ja.
1: Wereldprimeur.
0: Ik denk dat het ook een Nederlandse bedrijf is. Philips, hè. Dunia gaat in kitna mooi met cheese nikare.
1: Kitna mooi.
0: Hamlok heb hier een zoen wel in Utrecht, daar in de buurt woonde. Utrecht is ziekenhuis met hartchirurg, Faiz Ramjan Khan. Naartoe zoen. Dus ja, je kan dit ook gebruiken, Faiz. Dus laat het weten als je hem hebt gebruikt een keertje. Hè? Om hartlekkage te dichten.
1: Laat het ons weten, Faiz.
0: Laat het ons weten, Faiz. Ramjan Khan. Kan je iets wat kan maken? Ja, dat willen we weten. Van of het inderdaad ook zo goed en precies werkt.
1: Laat Faiz een keer komen uitleggen op de radio.
0: Bij deze is de uitnodiging meteen geregeld.
1: Maar die man heeft geen tijd toch, denk ik. Dus
0: Dus hij maakt wel tijd voor ons.
1: Hij maakt wel tijd, hè?
0: Ja, okay, mooi.
1: Maar het is niet Sunega gelukkig jaar.
0: Ja, natuurlijk.
1: Ook gisteren, Kalinja Kebadba trouwens, kom ik Sunil Chitaru tegen.
0: Sunil Chitaru, ja, die man is toch een geweldige
1: blazer.
0: Ja.
1: Sunega natuurlijk. Sunil is nu aan het luisteren. Stiekem.
0: Ik weet niet of jij dat gehoord hebt. Maar deze man is toch een topper.

0: आएगी भीतर से आएगा। हम बोली तो स्लीपर पहन के आएगा। कोर्टब्रुक नया कोर्टब्रुक का तनी छोटा दिखाएगा। मैं वेल कलर्ड मुझे कहते हैं फेल फेल कलर। मैं ढेर फेल कलर हम दिखाएगा ब्रुकवा में। हम पार्टी की नहीं है जो और कोर्ट माओ शर्ट पहन के हम तुम के हम बताए ला बिस्क्राइब कर ला कि कैसे आदमियाँ भीतर आ लेगा और टोपी पहन के आ लगेगा और राइए टोपी नया ई वेरवा में टोपी वेल चाहेंगे। अच्छा एफर ऑल फॉर मैन से दी काउस एंड बार ना है मुड़ी उड़ी में Anand is nu even de microfoon aan het goed zetten.
1: वॉल नाइलॉन दस दिन अपने अंदर टोपी
0: या
1: और ई वाली देख कार्टून वाली कितना मोई
0: दस एक्चुअली रकम रकम गुडमिडाग रकम रकम के टोपी सो दैट योर होफ्ट कूल वर्ड गाउडर
1: रकम रकम वेयर रकम रकम टोपी जैसे सैसून है वैसा टोपी चाहिए रहे
0: विंटर में मुड़िया चाहे गर्मा के और सोमर में चाहेंगे ठंडा करेगा।
1: हाँ कोई कोई आदमी पार्टनर्स भी ऐसे फिसल करेगा विंटर में दूसर दूसर टिप और सोमर में दूसर टिप हो सके यार
0: या
1: कलियां कलियां कलियां हम नौता पे रह ली तो
0: तू नौता करे मैं हफ्ता में नौता करे तू नौता
1: अरे यार होवे कभी कभी तो हमें एक जने बोलीस अरे हमार जामुन
0: मत तू जामुन
1: हम भूल गली रे तो हम भूल गली रे चीज वादी है तो ये वासिक फरक है
0: हमार जामुन
1: तो फिर हम में जब बोलिस जामुन तो हम सोची वक्ती वक्ती वक्ती दे दूत मानिच थिंक है दस बार क्लिक देख ले तो आदमी ऑन थाउ करेगा इतना एक्सक्लूसिव हम बात ही लॉज है इतना मीठा
0: या जामुन इज इन दैट एक्सक्लूसिव
1: हम लोग के वास में मिठाई है देख ले तो
0: वही तो है
1: करवा ना चाहिए तो के बतियाई के ना तू थोड़ा करवा बतियाएगा सोम्स थोड़ा
0: कैसे हम कैसे करवा बतियाला
1: अरे थोड़ा हंस उसके बोलिए कुछ यार वही वही
0: तनी प्यार वही बतिया
1: मत थोड़ा हंस से बोल हंस के बोलिए
0: जैसे कि हम तो के चाहिला
1: हाँ मैं मोई से बोलिए वही बतिया जैसे बोलिए एह तू बड़ा स्लैक खाई बनाई ले बकी अच्छा मुन्ना
0: धीरे से बोलिए ना
1: कि प्यार से बोलिए प्यार से बोलिए
0: बड़ा स्लैक है खाइकुआ
1: बोलिए तो मुन्नी आज के खाइकुआ ना उतना मोई तू ना बनाई ले हमार मुन्नी
0: मुन्नी जाने का बोलिए
1: तुम गुस्सा आई तो हम दत मोई से बोल लेना
0: ना यार हमने नहीं तू प्यार से बोलिए कि एक वेनी कौन रकम से तू बोलिए मैं जब मुन्नी के चीज हुआ ना मोई लगी तो बोली सुन ना ध्यान से तू पकाइए
1: बकाई कतमार बकाई कतमार तो के खाई कोई तक खा ना खाई कोई तक तू देख क्या कर सकेगा
0: गर्मिया में हम तो खाती यहाँ खाई पकाना और तो के एक ऊपर से काबले कमेंटार है
1: कमेंटार कमेंटार
0: खानी कमेंटार या
1: आई दैट वर्ड चे खबर आई को तो के कमेंटार है
0: खानी कमेंटार है या
1: मैं कमेंटार का नोक पॉजिटिव साइन
0: या ना तुलक तुलक तुलक
1: मैं हम लोग बदल के कमेंटार से फन नहीं खातीफ
0: या
1: तू हरदम नहीं खातीफ रहेगा लोई
0: अरे हम हरदम
1: कहे के
0: हम कैसे नेगेटिव हो सके ला नहीं मान नहीं एक नहीं नहीं एक बन नहीं ना आल पॉजिटिव आल्टेड पॉजिटिव आल्टेड चाहे दुखर है चाहे सुखर है आल्टेड पॉजिटिव है
1: आल्टेड ना सुन अफलोप वीक के हम लोग के एगो समस्या रहा है
0: ओ समस्या कौन समस्या रहा
1: है एगो समस्या एगो एगो एगो प्रॉब्लम बा हम लोग के सुनने वालों
0: ओ
1: अफलोप एक हफ्ता से हम लोग प्रॉब्लम के बारे में
0: सोचिला विचार करिला विचार
1: हां तो फरखादरिंग ऊपर खादरिंग हुआ के नाम है एलिंग एलिंग
0: vergadering हम लोग गोरी vergadering हां एलिंग vergadering वाओ
1: एंड दी vergadering हैव als belangrijkste punt waar vind je tegenwoordig goede eling
0: ja.
1: niet die troep eling niet die neppe eling die er nu te koop is overal
0: ja
1: waar vind je de originele lekkere eling?
0: Maar eling...
1: Hamelijk vergadering, want we zijn na uit eiling.
0: Nee, natuurlijk.
1: Dus we hebben hulp nodig van onze luisteraars.
0: We hebben hulp nodig van onze mensen in het hele land. Laat ons weten, kikaha miliga, lekker, mooi eling. John, hamelijk benaakje, ik ga je klaar.
1: Hama authentieke, dus originele wa, elingwa. Na i rommel elingwa, John, i zei het milega.
0: Ja.
1: Dus wij willen de echte. De echte eling.
0: De echte
1: eling. Taha miliga.
0: Hoezo dus de echte eling?
1: Hoezo
0: nee, echte
1: nu, eling? Tegenwoordig heb je neppe eling. Ham dan niet kon machri gebruiken, maar iets anders.
0: Kon
1: het is niet die eling. Toen eling na Jani banawe, toen na Jani eloid.
0: Maar als je hem ze betaalt, eling eigenlijk kon origineel, dus machri heiga eigenlijk.
1: Hamu na lila kon origineel machri ba. Maar John hamlo gharadam khait aile bati, Suriname se. Die eling wil ik hebben.
0: Het is toch dus, geen haring of zo, toch? Nee, toch?
1: Na, ja. Toen bakrak helega, denk ik, toch? Eentje, je naam mooi legega, Lloyd. Ja, toen zo roek erdoor bakrak helega. Kahan eling, kahan haring. Doe je rakam. Ik heb boku bijega, maar boku zoek ik niet. Dus zo neem alo.
0: Boking
1: zoek. Toen na, hem loke tip de wek ik boking kahami. Nee, dat zoeken we niet. Hem lo khojila eling.
0: Eling.
1: Omdat hem loke ek baris se... Eling na milalba.
0: Yeah.
1: Or ek baris se hum khojila Vijay khojega, Lloyd khojega, hamar bhai bandhu sab koi khojega eling.
0: Duniya bhar khojega eling. Elingwa kable tum met anda tum mange ki sonder anda mange.
1: Mag nahi aid. Met anda is ook goed, maar in elk geval die eling.
0: Maar tu banai pe ye eling.
1: 20 saal moi ham jani labanwawe. Ik sta erbij en ik geef instructies.
0: Toen kan je instructies doen, maar hoe maak je
1: eigenlijk? Dus ik kitna tomatia darie. Tomati kamti darie, garbaraie.
0: Ja.
1: Teel kamti darie, garbaraie.
0: Ja.
1: Dus die teel moet je genoeg zetten. Tomati moet je genoeg zetten. En marcha, kaske darie. Dat is de truc van eling.
0: Oké. Dus marcha or dheer tomati.
1: Dheer tomati. Tomatia na bholie. Tomatia me trek ho jaiga. Telwa or elingwa ayo, dat is zo lekker, Lloyd.
0: Ja, ja, ja.
1: Als je de goede eling hebt. Dus
0: ja.
1: Ik hoop dat mensen ons kito batawe kan hamili hamloke. Kito kinko laike pahuncha dewe hamloke lage. Abbe Lloyd ke adres wa hamloke dewe. Lloyd ke huis adres.
0: Maar eling, dus mensen, als jullie weten waar we goede eling kunnen krijgen. Te hamloke betalen via onze WhatsApp 020-363-0808.
1: We zullen je eeuwig dankbaar zijn.
0: Ja, toch eeuwige roem op Ujala Radio. Hamloke betalen een keer dik. Eerder meer hamloke betalen. Ik hamloke ja, ik kinze kilatjes. Maar bakra jane, Eling?
1: Nou.
0: Oh.
1: Ik ben na.
0: Ujanega
1: haring, usapje juan ujanega. Hè?
0: Ha.
1: Gerookte vis, of hamnij ni kaka,
0: yeah.
1: Salam, or is dat rommel van janega. Maar eling, jaar, Lloyd.
0: Ja. Yeah.
1: Gambier chiche gaba.
0: Gambier chiche. Ik wil bericht aanleggen, maar dit gaat niet over...
1: Kan je hem nog kakoi, elingwa?
0: Met jure bhaat. Droog rijst.
1: Ego hahi ghat kakoi.
0: Ego hahi.
1: Dat zijn twee losse woordjes. Ha.
0: Twee losse woordjes.
1: En als je ze aan elkaar koppelt, dan wordt het ha-hi.
0: Ha-hi, ik heb het alleen gierig, toch? Of
1: na ha-hi, na ha-hi.
0: Na,
1: Lloyd.
0: Ha-hi.
1: Toto ha-hi, bolega, or ha-hi.
0: Ha-hi.
1: Na ha-hi.
0: Ha-hi, oh ha-hi. Dus dubbel ha.
1: Ha-hi.
0: Ha-hi. Toen bara ha-hi baatje.
1: Bara ha-hi, admi ba-hi.
0: Bara ha-hi, admi.
1: Dus dit woord was ha-hi. Dit is een mooi woord. Mooi woord.
0: Is er naam woord? Hamlok banele is er naam woord wat ki
1: ha-hi.
0: Ha-hi.
1: Boy, ham nani la.
0: Ki India me bhi bolse, maar tu bara ha-hi admi ba. Bara ha-hi admi ba de tu.
1: Na, ham twijfel kari la cha ki Hindi woord hai, ki Urdu woord hai, ki
0: ha-hi.
1: Bhojpuri woord hai, ki sarnaam ke woord ba.
0: Ja.
1: In ieder geval Ujala ke woord wel ba. Ha-hi.
0: Ha-hi, oké, ठीक है. Kees App Kariba uit Berlijn. Op een hoogte van 30 meter luistert hij naar ons programma. En die man die straks binnenkomt, zegt hij heeft het nu over jou. Heb een boodschap een tijdje terug, hoorde ik hem overlopen met hond. Ik heb een hele mooie hond. Als je met die hond gaat wandelen, dan heb je aandacht. Niet te klagen, kijk naar mijn profiel. Hey, ik kom toch maar naar mijn salaris, hè?
1: Kuta wa mooi hè, dat jij hem niet kan zeggen, maar kuta wa mooi hè.
0: Kuta wa bizar, kuta ja, echt serieus.
1: Hoe heet die meneer?
0: Kees.
1: Kees, je hond is echt mooi.
0: Ja, ja. Nou ja, dus ja, je komt geen. Nee, dus toen betaalde het hoor, een tijdje geleden. Dat je van. Hamet toen advies deed. Ja, Amsterdam Zuid mee. Ik go kuta ke sa je je ma gumie.
1: Zeker.
0: Praat ook aandacht mee liga.
1: Ga met zo'n poedeltje toch? Hoe heet die honden die Chotkwan? Met zo'n kleine.
0: Ja.
1: Met zo'n kleine hond moet je gaan. Ik zie jou al lopen daar. Dus je moet een half lange korte broek hebben. Ik ga je even de stijl uitleggen van Amsterdam Zuid toch?
0: Ik betaal.
1: Toen jij je map hè? Ik wil half lange broek op hier, half lang, half kort.
0: Ja.
1: Hij moet fel zijn van kleur, dus ik wil pasteltint.
0: Ja.
1: Kito Udjer, Udjer hoor je ze even. Acha Udjer broek. Ik wil short op hier. Na t-shirt, ik wil short op hier. Je moet hem oprollen een beetje. Als je oprollen kan. Ik had een knoop op kool die. Oparwa. Ik wil topie maar hier mooi wali.
0: Ik wil mooi wali topie.
1: Or ik wil. Ego uleli, ego pijp.
0: Oh.
1: Ha, ego pijp. Hij is een schuin daar liet, Mohamed.
0: Zogenaamd kiet toe te maken op je heen.
1: Oro, ego kutaleli, ego diame.
0: Godiame, ego kutaleli.
1: Klaar.
0: Sang.
1: Daarmee 100% scoren.
0: 100%. Direct. Sang.
1: Of je gaat als een man mee of als slaaf. Eén van beide. Maar je gaat mee, Lloyd.
0: Maar in ieder geval heeft Kees wel gescoord. Ja. Hij scoort er wel mee met zo'n mooie hond.
1: Chali, hoe moeilijk ben ik? Kutawa leja, ja?
0: Ik kutawa.
1: Ik chorkwa kutawa, ja, net toch? Boy, ai. Trouwens, AI over hem, Lloyd Batjaar.
0: Ha.
1: Hardam Batjaila. Ja, ja. Hardam Batjaila.
0: Hardam.
1: Ik had weken terug. Vorige week zei ik toch, kies ziekenhuis Almere met John Hega.
0: Ja.
1: Ik wil primeur Hega.
0: Primeur Hega. Huh?
1: Om met behulp van AI die foto's, röntgenfoto's te bekijken en zo.
0: Ja.
1: Er is weer een wereldprimeur. Oh. Weer in samenwerking met Philips. Dus Philips is echt goed bezig hoor,
0: Betreft. Maar Philips kan hij Almere met jou? Hij gaat je uitproberen.
1: Omdat Almere Barca Shahar is toch?
0: Oh, tja, tikke. Barca Shahar Hega.
1: Barca Shahar Hega.
0: Nee,
1: maar Philips is dus best wel goed bezig. Ja. Dus Philips heeft nog een wereldprimeur deze week.
0: Oh ja.
1: Oruhaiga, Sint-Antonius ziekenhuis.
0: Nieuwegein.
1: Nieuwegein ziekenhuis. Ja. Ik wil gespecialiseerd ziekenhuis in hartproblemen. Je kent hart, maar. Nieuwegein ziekenhuis, John, Sint-Antonius.
0: Ja.
1: Gespecialiseerd, daarin.
0: Ja.
1: Waarom heb ik een wereldprimeur heiga om hartingreep te doen met behulp van AI?
0: Maar wat doet hij dan?
1: Dus wat gebeurt er? Leeftijd bij hoe je of kooi bij Marie hebben, heel goed. Dat door hart John Heiga lek hoi ze kijkt. Dan krijg je een beetje lekkage.
0: Ja, lekkage, ja.
1: Nou, die lekkage moet je stoppen. Dan kun je een operatie doen.
0: Ja.
1: Een open hartoperatie. Of je gaat via de lies naar binnen.
0: Ja.
1: Meestal gebeurt dat. Dan ga je met de lies naar binnen. Via de lies naar binnen.
0: Ja, ja.
1: En dan ga je het dichtmaken. Lekker zwaar. Dan kom je bij hartzakje terecht, dikke bunker die je. Maar dat is best wel een moeilijke ingreep. Want Kahuwega, je gaat erin naar binnen met een camera ook.
0: Ja.
1: En je moet hem ook dichtmaken.
0: Ha.
1: Maar je hart klopt ook tegelijkertijd. Dus wat gebeurt er? Het beeld verschuift steeds. Dus dat heel ding is best wel lastig voor die chirurgen.
0: Ja.
1: Want het beeld verschuift continu. Want je hart is toch aan het kloppen.
0: Ja, ja.
1: Tak. En bij elke tik van je hart verschuift het beeld een beetje. Dus het is best wel moeilijk om het te repareren. Nu hebben ze AI-model eraan gekoppeld. Gewoon een co-pilot. Dus het is een extra arts, als het ware, die je bij krijgt.
0: Ja, die helpt je gewoon. Het is een hulpmiddel.
1: Een AI, die is een hulpmiddel.
0: Ja.
1: Dus die chirurgen, doe je als chirurg meestal, die een opereer kregen.
0: Ja.
1: Die zijn ook nog bezig, maar ze hebben nu een co-pilot erbij. Ze hebben een extra AI-tool erbij, arts erbij, als het ware. En die gaat het precies vertellen. Van denk ik, het focuspunt was. Hard bewegen, geen probleem. Ik kan je precies vertellen waar je moet zijn. Hoe mooi is dat? Dus dan kun je ook oudere mensen die kwetsbaar zijn. Mensen van 80 jaar, 85 jaar, 90 jaar. Kun je ook nog helpen, Lloyd.
0: Oké.
1: Okay. Lekker nou mooi.
0: Ja. Maar,
1: lang leven Philips.
0: Ja, nee, dankzij Philips. Dus ja,
1: wereldprimeur.
0: Ik denk dat toch, op een Nederlandse bedrijf, Philips. Doe niet, ik ga het een keer naar mooi चीज निकाल रहेगा।
1: कितना मोई
0: हम लोग के भी सुनने वाला है इन यूट्रेख्ट, दार इन द बीर वोंट यूट्रेख्ट के सिकनेस में हार्ट चिरूर है फाइस रमजान खान, ना तू सुनेगा। तो या ये कान दे तो गब्राइक योर फाइस, दिस लेट इट वेट अस यू हैव गब्राइक एन केयर है om hartlekkage te dichten.
1: Laat het ons weten, Fais.
0: Laat het ons weten, Fais. Ramjan Khan. Kees het iets wat kan maken. Ja, dat willen we weten. Van of het inderdaad ook zo goed en precies werkt.
1: Laat Fais een keer komen uitleggen op de radio.
0: Hai, nee, bij deze is de uitnodiging meteen geregeld. Hoe regel
1: maar die man heeft geen tijd toch, denk ik. Dus
0: dus hij maakt wel tijd voor ons.
1: Hij maakt wel tijd, hè?
0: Ja,
1: okay,
0: nee,
1: mooi,
0: nee,
1: mooi.
0: Nee.
1: Maar het heet niet Soenega gelukkig jaar.
0: Ja, natuurlijk.
1: Ook gisteren, Kalinja Kebadba, trouwens, kom ik Sunil Chitaru tegen.
0: Sunil Chitaru, ja, die man is toch een geweldige
1: blazer.
0: Ja,
1: hè?
0: Ja.
1: Hoe Soenega natuurlijk. Sunil is nu aan het luisteren. Stiekem.
0: Ik weet niet of jij dat gehoord hebt. Maar deze man is toch een topper.

0: Roos Roti. De smaak van Suriname gewoon in Amsterdam. Het adres in Amsterdam voor de allerlekkerste rotigerechten, rotirol en belegd broodjes. Kip, vega, garnalen, lams, bakkeljauw, ei, pom, tahu, tempeh, doksa en more. Bij Guru's Roti proef je de lekkerste Surinaamse en rotigerechten. Maar ook onze heerlijke nasi, bami, chow mein en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara, bakkebana, telo, saté, sauto, samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 's morgens tot 9:00 's avonds, zaterdag en zondag vanaf 's middags 3:00 tot 9:00 's avonds, of bel 020-370-4754. Gurusroti.nl. Eén hap en je bent verkocht.
1: Lekker.
0: Ujala Radio, देश भर में तू जाना है तो Ujala Radio, उजाला ही उजाला देश भर में, हाँ, हर गांव में, हर कोना में, ओटो में, घर में सुनाई देता है Ujala Radio, DAB Plus के जरिए उजाला इस फन हेल नहीं लॉन्ग, तू जाना है तो ढिंढोरा बजा दीजिए.

0: हम सफर, हाँ, मुस्कुराना भी तुम ही से सीखा है। गाने वाले अकील सचदेव एंड मनशील गुजराल, फिल्म बद्रीनाथ की दुल्हनिया से निकाला हुआ उजाला रेडियो पर आज सुनाए गए।
1: Dit is Erik Evengroen van de ANWB. Flinke vertraging nog in het noorden van het land op de A7 van Heerenveen naar Groningen. Bij Boerakker staat een auto in brand. Hier is de rechterrijstrook dicht. Vertraging is 20 minuten. En de A12 vanuit Arnhem naar Duitsland bij de grenscontrole staat 10 minuten vertraging. En tot zover de ANWB Verkeersinformatie.